থেকে পরিচিতা করে বসি সবাইকে তোলা বসি কি আছে প্রিয় সবাই দিয়া তুমি আন্না খায় সর দোয়ায় বস পায় দুজে পায়া বস মুতারে উকেরে মন ভুতা কিউ জাগে দুমুতা সাধু পিতা আপা কিয়া তোমার আন্না খায় কুচাই পাই মুর ধান্দে পাতলাই বিনায় কিতান পাই রে বাণি বড়িতান সমু পিতে বস পায় না মুতা